শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 সেপ্টেম্বর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনে একটি শীর্ষ বৈঠক শেষ করেছেন। মে মাসে ট্রাম্পের বেইজিং সফরের পর বৃহস্পতিবারের এই বৈঠকটি ছিল চলতি বছরে তাদের দ্বিতীয় মুখোমুখি আলোচনা। শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প একটি অনুষ্ঠানের জন্য হোয়াইট হাউসে শিকে স্বাগত জানান। 2023 সালের পর এটি চীনা নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর। ট্রাম্প বলেন, এই সফরকালে আমরা নিরাপত্তা, প্রযুক্তি এবং সুপার ইন্টেলিজেন্স বা এসআই সম্পর্কিত জরুরি বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এই ক্ষেত্রগুলোতে এখন আমরা যে সিদ্ধান্তগুলো নেব তা আগামী বহু দশক ধরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় বৈশিষ্ট্য ভিন্ন, তবে খোলামেলা, গভীর ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা মত পার্থক্য দূরে রেখে পারস্পরিক আস্থা গড়ে তোলার পাশাপাশি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং অভিন্ন ভিত্তি খুঁজে বের করতে পারি। পরবর্তীতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে শি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার সঠিক দৃষ্টিভঙ্গি সমুন্নত রাখবে। শীর্ষ বৈঠকের পর সাংবাদিকরা ট্রাম্পকে একাধিক প্রশ্ন করেন, যার মধ্যে ছিল তারা তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করেছেন কিনা। তিনি শুধু বলেন যে তাদের একটি চমৎকার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার ইতিহাসের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প ও শির মধ্যে শীর্ষ বৈঠকের পর নৈশভোজটি অনুষ্ঠিত হয়। নৈশভোজে স্বাগত বক্তব্যে ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের নেতা হিসেবে প্রেসিডেন্ট শি এবং আমি উভয়ই বুঝি যে আমরা ভিন্ন ব্যবস্থার প্রতিনিধিত্ব করি, তবে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে এবং আমাদের মধ্যে সদ্ভাব এর আগে কখনো এত ভালো ছিল না। ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে শি বলেন, তারা অনেক বিষয়ে একটি নতুন অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছেন। শি আরও বলেন যে 80 বছরেরও বেশি সময় আগে চীনা ও মার্কিন জনগণ জাপানি সামরিক আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে রক্ত ও আগুনে গড়া এই বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবশ্যই টিকে থাকবে। মার্কিন পক্ষ শীর্ষ বৈঠকটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাও এরোর প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। উল্লেখ্য, দেশটি পূর্বে নাওরু নামে পরিচিত ছিল। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডেভিড অ্যাডিয়াং এই ঘোষণা দেন। অ্যাডিয়াং আইসিসিকে একটি বহুপাক্ষিক সংস্থা হিসেবে বর্ণনা করেন, যাকে আমরা নাও এরোর কাছে ক্রমবর্ধমানভাবে অপ্রাসঙ্গিক বলে মনে করছি। তিনি বলেন, নিউইয়র্ক ছাড়ার আগেই তার দেশ প্রত্যাহারের নথি জমা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিন এর আগে জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে আইসিসির নিন্দা করেন। তিনি দেশগুলোকে এই আদালত থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। গত মাসে ট্রাম্প প্রশাসন আইসিসির নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে প্রেসিডেন্ট আকানে তোমোকোও রয়েছেন। এই পদক্ষেপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ জব্দ করা হতে পারে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দুর্যোগ মোকাবিলার দায়িত্বে থাকা একজন নেপালি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ গত মাসে প্রাণঘাতী আকস্মিক বন্যা ও কাদা প্রবাহে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধরমরাজ উপ্রেতি বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এনএচকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। উপ্রেতি বলেন, সরকার নদী তীরবর্তী ও দুর্যোগ কবলিত অন্যান্য এলাকাকে বসতির জন্য অনিরাপদ ঘোষণা করার পরিকল্পনা করছে। তিনি আরও উল্লেখ করেন যে সরকার দীর্ঘমেয়াদী বসতির জন্য নিরাপদ স্থান নির্বাচন করছে এবং স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা স্থানান্তরের জন্য কাজ করছে। উপ্রেতি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্তৃপক্ষ অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে। তিনি আরও বলেন, সরকার জাপানের সহযোগিতা চাইতে আগ্রহী। উপ্রেতি এও বলেন যে জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে আটকা পড়া বলে মনে করা ব্যক্তিদের খোঁজার অভিযান এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। উত্তর কোরিয়ার মাধ্যমে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যরা বাকি সকল অপহৃতকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্যের আবেদন জানাতে ওয়াশিংটন সফর করেছেন। ইয়োকোতা তাকুইয়া অপহৃতদের পরিবারের একটি দলের প্রধান। তার বড় বোন মেগুমিকে জুনিয়র হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্রী থাকাকালীন অপহরণ করা হয়। ইজুকা কোইচিরোর মা তাগুচি ইয়া একোকে অপহরণ করা হয়েছিল তার এক বছর বয়সের সময়ে। মার্কিন রাজধানীতে সরকারি কর্মকর্তা ও আইনেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার ইয়োকোতা ও ইজুকা এক সংবাদ সম্মেলন করেন। তারা জোর দিয়ে বলেন যে অপহৃতদের বয়স বাড়ছে এবং এ বিষয়ে তারা মার্কিন পক্ষের কাছে বোধগম্যতা ও সহযোগিতার আহ্বান জানান। ইয়োকোতা বলেন যে তিনি লোকজনকে তার মা সাকিয়ে এবং তার অপহৃত বোনের ছবি দেখিয়েছেন। সাকির বয়স এখন 90 বছর। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে আবেগের সাথে এবং শ্রোতাদের চোখে চোখ রেখে বলা কথা মার্কিন সমাজ জুড়ে অনুরণিত হবে। ইজুকা এ বলে উদ্বেগ প্রকাশ করেন যে আত্মীয় স্বজনরা সোচ্চার না হলে বিষয়টি বিস্মৃতির অতলে তলিয়ে যেতে পারে। তিনি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই আবেদন জানিয়ে যেতে চান। জাপানের প্রধান দীর্ঘমেয়াদী সরকারি বন্ড বা জেজিবির মুনাফা প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার এক পর্যায়ে 10 বছর মেয়াদী বন্ডের মুনাফা বেড়ে 3.115% পৌঁছায়, যা বন্ড ট্রেডিং জানিয়েছে। এই হার 1996 সালের আগস্টের পর সর্বোচ্চ। অপরিশোধিত তেলের উচ্চ মূল্যের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির উদ্বেগ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দীর্ঘমেয়াদী সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এটি জেজিবি বিক্রিতে ভূমিকা রাখছে, যার ফলে মুনাফার হারও উচ্চ রয়েছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।